0: বাতসালিয়া পোখরা ক্লিনিক নিউ রোড পোখরা ফার্টিলিটি হোপ লাইন 01-597-0611
1: বাজে দেখি নাতিসম্ম পাইনা মৈলে কুনে খোট তেসাইলে পানে জস্ট